0: পাশে পানি মাঝে হোশ কি গে যা তো
1: Big 106.2, the beat of Bollywood. Big 106.2, the beat of Bollywood.